0: खेत एक मालो को विंतिस एने माका मुझी के फ्रॉक ने बे हुसी बेलन सेले सोफरेशन ने बा मालो को विंतिस इरा इता बा कंटिन्यू ना फाटिंग इता न्यू प्रोग्राम ओके बेलन जस्टिन हतो नेतिक मेंसाजें बादाक बा जुविंतुरी सीरा
1: मोलो का तूफान मेंसाजें बा जुविंतुरी सीरा हाउ कंक्लूड हुसी पेरगुंटा सेरा तुन माई का আমি না ইন রোয়া মাহে নাই আতো কলিয়া কন বা জভেন্তুরি নি লিলি জভেন্তুরি নিয়ে পাপেল জভেন্তুরি নিয়ে না কনিস জভেন্তুরি নিয়ে ফুতুর নিয়ে হানেসা নেবে তাম্বা নে মাক হওয়া নয় জভেন্তুরি বারাক মাকা হাকার হেতা নিম প্রেগো নে প্রবলেম স্টার্ট নিয়ে প্রবলেম হচ্ছে আমি ইন্ডিভিডু নিয়ে এর পইস হাউলি মিন সাজেন মাকা তাম্বা জভেন্তুরি দা গোরা লাখন সেগে হাতে কেন হাডমি সুসে দাঁড়ে নি হানেসা নিয়ে আন হুসি তো তেওরিয়া বারাক ইরা খুশি দেন না ইজুস খ্রিস্টু নিহাতে হানে সানে ওলা বেলে দেয়া নো হাডমি হাউ সেবা নিহেরা ওলা হাডমি ওনে মালুক সিরা তাম্বানে মা খাও দেহান সে হাউ ইহে না মোরা হাউ দেহান হানে সানে ওলা বেলে দেয়া নো হাডমি হাউ সেবা নিহেরা ওলা হাডমি সোসেডারে তাম্বা ইন্টারেসে হুসি ইতানি হামু তুক নি ইন্টারেসে বা সোসেডারে নে মাক ইম্পর্টান্তে আতু লোরি সোসেডারে রে না বা মোরিস দিয়া জোভেন্তুরি তেঙ্গি সাই আজেন্ত ট্রান্সফরমাডর বা বুয়াত নেবে মাক লাডিয়া নু জোভেন্তুরি তেঙ্গি হাতুর বুয়াত নেবে মাক লস দিহান লস সালা দেহান সালা হাউ এস সেগমেন্ট দুইটা কারাতে দেবা জোভেন্তুরি সিরা নেছানে হাউ কন্ট্রা হাউ নি আমান সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে হাউ সেলা উজা হনে হাউ সি মবে হাউ সেলা উজা হাউ নি ইরেসপন্সিবিলিটি আর হুলি কন্ট্রা নি নিয়া রেসপন্সিবিলিটি মকলা দিয়া মবে হাউ কন্ট্রা সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে উজা হনে ইমাতুরি দারে কন্ট্রা নি রেসপন্সিবিলিটি মকাউ সালা কনসেপ্ট টু ডেমোক্রেসি ইতা কার হাতুর বত নেবে মক লস দিয়া লস সালা দিয়া সালা ইদানে মক ইম্পর্টান্টে লাবেলে দিয়া নিয়া ইয়া কারগু নিয়া এলিট এটাও নিয়ে সালা নিয়ে লস ইটা ইটা কনসিডার নিয়ে সালা মাস দিয়ে নিয়ে লস এলা রে হে লাভ এলাই নেবে আবার পেলা বা জোভেন তুরি সিরা তেঙ্কি কুডো হানুইন ক্রিতিকু ক্রিতিকু নি ইম্পর্টান্ট দিতে দেবে লাভ এলে সাইফলে আলেগ্রিয়া বা ক্রিতিকু নে ক্রিতিকু নে এ উমা হাউ বিয়া সাথে আনে সানে হাউ হাডো মিলিও হাউ নি আমি গুছি রে ক্রিতিকু নে ঢুকে হাডো মি এমাই দে নেবে কেলা ক্রিতিকু তাম্বা হুসি ক্রিতিকু নো কন্ট্রাডিশন দি ইডে আমা খামুসু মুডাসা হামুসু বতফোনু সিনেবা নেমা কইনা রেপেতে ফিলো ফালি তে না জেসাস খ্রিস্টিন ইলে ফোন হাডো মেলুক সুসে দাদে নে জেসাস দিয়া নে সানে ওলা বেলে দিয়া নো হাডো মি হাও সে সে বে নিরা ওলা হাডো মি উনে মালুক সিরা বাহু নে কোলেগা সিরা মসা বাতে তে মালু জবিন তুরি সিরা লাভেল দিয়া নি মি হাডো মি হাও সে বে নিরা মি লা হাডো মি তে নে পো ব্রিয়া
0: এ তুর মাই বেলন সেলে সে ফো বাই তে নে বেলন এলা হাতো নেতিক মেসাজিম বাদাক বা জবিন তুরি সিরা
2: ওকে দিয়াক বাহু নে মালুক জবিন তুরি হতো মাখাও হাডো মি হাউল ইহা লেফোন নেবে মক ফুরাক আতু হতো বাই মি মাইবে সুমিনতে ইহা মেসাজ নে লুতা কাতাক দাদাং সুসিদার নেবে মা কিতা মরিস বা নে সুসিদার নেবে মাক নাকুন হক লাসে ইহা নেবে রিকু কন্টিনুয়া রিকু নো কিয়া কন্টিনুয়া কিয়া নো ইডা নেবে মাক অপ্রেসর সিরা কন্টিনুয়া অপ্রিমি নো অপ্রেডর সিরা কন্টিনুয়া হাক্রু তাম্বা নে হাউ হুসু ইতানে হিরা হামুতু উনিফিকা ফোর্সা প্রোডুক্টিভু আতু বেলে হারাউন সুসিদারে ইডা নেবে মাক হক ক্লাসে বা সুসিদারে ইডা নেবে মাক লাহ ক্লাসে তাম্বা ইতা কোলে কোন বা সুন্তা আসুন্তু লালেহান ইতা হেলাল ইতা লা ইহেলা লেহান পর আতু হেতান ইতা নিয়ে লিবার্দারে ইডা নেবে মাক লাই হারোহান মাইবে ইতা ক্রিয়া সুসিদা লালেহান ইডা হিয়া রাই নে মাক সুসিদারে লাহ ক্লাসে ইতা তেঙ্কি উনিফিকা ফোর্সা প্রোডুক্টিভ ইতা লাবেলে হারাহুন মালু তাম্বা প্রবলেমা প্রবলেমা সোসিয়াল ও প্রবলেমা সিরা সেলু মাইবে ইতা তেঙ্কি উনিফিকি তেনে ফোর্সা কাতা ইতা নুডা রাম ফোন ফিনি ফোন তেঙ্কি কুলিয়া লস বা বোয়াত নেবে মাক লস নো সালা বা বোয়াত নেবে মাক সালা হরি নুনে বেলে হারি সুসিদারে নেবে মাক ইগুয়ালিটারিও নো সুসিদারে ইডা নেবে মাক হারমোনিয়া হরি তা হামুতু কন্ট্রিবুই বা ডেভেলপমেন্টো নাশনাল অব্রিগাডো
0: হে মালোকো ভিনতিস লাসপেরা কাতাক আমি এন্তোলো হা মালোক মালোকো ভিনতিস ইরা তো ওনা নি রোহাং আন্তেস আমি এন্তোলো হা সেস আং হুসি ইতা বোস সিটা ফুতা তিরুং হুসি আমি এন্তোলো লাহালুহা হাতো আদেউস ই অব্রিগাডা